0: Tell them no. My bedu shot down South Jamo. Pass me the fat jungle.
1: What up, York College? It's Guru Chris, and you listen to YCRadio.org, the voice of today's generation.
2: A boy born in Joplin, Missouri, was fascinated by anything with wheels and a motor. The odds of him going on to fascinate millions with his talent, 1 in 260,000. The odds of him having 15 career NASCAR victories, 1 in 1.7 million. The odds of a child being diagnosed with autism, 1 in 88. I'm Jamie McMurray, and my niece has autism. Learn more at autismspeaks.org/signs. Brought to you by Autism Speaks and the Ad Council.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
1: What's up, world? It's King Hearts. This is YCRadio.org, the voice of today's generation. Y'all already know what it is.